0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষে রজনীকান্ত নায়কর অন্য রচনা দ্বৈতকণ্ঠে গাইছেন কুমকুম মিশ্র এবং সুনীল কুমার মল্লিক। তুমে থিলে মু আছি, মু থিলে তুমে, দুনিয়াটা ভালো লাগে, খুশি থিলে আমি।

শ্রোতাবন্ধু নমস্কার, নারীভিত্তিক কার্যক্রম মুক্তা পরিসরকু স্বাগত জনাউছি। উপস্থাপনারে মু সংঘমিত্র পট্টনায়ক। আম দেশ ভারত বিভিন্ন সংস্কৃতি, ভাষা, পরম্পরা ও আচার বিচারর এক সুন্দর সমাহার। প্রত্যেক রাজ্যর নিজস্ব খাদ্য, পোশাক, পর্বপর্বাণি ও কলা সংস্কৃতি রয়েছে। এই বিবিধতা আম সমাজকে অধিক সুন্দর ও সমৃদ্ধ করে। তেমন কুহাযায় অনেক ফুলর মালটি আম ভারত। এটি যেতে রাজ্য, যেতে জেলা, সেতে প্রকারর ভাষা, চালিচলনি তথা পর্বপর্বাণি। আও সেই সব সংস্কৃতিকু পিঢ়ির পিঢ়ি বহন করে আসন্তি আম নারী মানে। ঘরর রীতিনীতি, পর্বপর্বাণি, লোকগীত, হস্তশিল্প কিংবা ভাষা সবুক জীবন্ত রাখিবারে মহিলা মানঙ্কর অবদান অপরিমিত। আম ভারতরে দশহরারে লেখনী পূজা ঠু নেই আয়ুধ পূজা যায়, অবা সাবিত্রী ব্রত ঠু নেই করবা চৌথ যায়, বা দাণ্ডিয়া নাচ ঠু ধুণচি নাচ, সবুক সম্মান দিয়ে সবু পর্বক সুন্দর ভাবে পালন মধ্য করা যায়। আও এইথিপাই প্রতিবর্ষ মে মাস 21 তারিখ দিন ইউনেস্কো ও ইউনাইটেড নেশন তরফরু সাংস্কৃতিক বিবিধতা দিবস পালন করা যায়। বিশ্বরে ভিন্ন ভিন্ন ভাষা, পরম্পরা, খাদ্য, পোশাক, কলা ও সংস্কৃতি আছে। সেই বিভিন্নতাকে সম্মান দেবা, লোকমানক মধ্যে আলোচনা বড়াইবা এই দিবসর মুখ্য উদ্দেশ্য। আম ওড়িশার সংস্কৃতিক বিশ্ব দরবারে পৌঁছাইবা পাই প্রতিবর্ষ আম রাজধানী দিল্লিরে ওড়িশা পর্ব মধ্য পালন করা যায়। এই হচ্ছে এক সুন্দর উদাহরণ বিভিন্নতা মধ্যে একতার। তবে নারীটিয়ে যে কেবল পরিবারকু বাঁধি রখে তা নহে, যেকোন স্থানরে রহিলে মধ্য নিজ সংস্কৃতি, পরম্পরা

ছটা বাজি 10 মিনিটের প্রচার করিবু ভক্তি গীত, দেশাত্মবোধক সঙ্গীত শুণা পাইবে ছটা বাজি 15 মিনিটে। ওড়িয়া আলবম গীত প্রচার করিবু ছটা বাজি 21 মিনিটে। বিকাশর মন্ত্র রিলে করে প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর ছটা বাজি 30 মিনিটে। আঞ্চলিক সম্বাদ শুণা পাইবে ছটা বাজি 45 মিনিটে। রিলে করে প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। ওড়িয়া কথাচিত্র গীত শুণা পাইবে সন্ধ্যা 7টার 7টা বাজি 15 মিনিটে। রিলে করে প্রচার করিবু ওড়িয়ার সম্বাদ আকাশবাণী কটক কেন্দ্রর। পরে পরে শুণবে জেলা হালচাল, এথরে রয়েছে বালেশ্বর জেলা সম্পর্কের। কৃষিভিত্তিক কার্যক্রম কিষাণবাণী শুণা পাইবে 7টা বাজি 30 মিনিটে।

সকাল 8টা বাজে 31 মিনিট প্রচার করব হিন্দি কথা চিত্র গীত সকাল 9টায় রিলে করে প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম সকাল 9টা বাজে 31 মিনিট শুনিয়া পায় হ্যালো আকাশবাণী পুরী সকাল 10টা বাজে 1 মিনিট প্রচার করব শ্রীক্ষেত্র সুরভি এতে শুনিয়া পাইবে ওড়িয়া কথা চিত্রর গীত সকাল 10টা বাজে 15 মিনিটে প্রচার করব শ্রীক্ষেত্র সুরভি এতে শুনিয়া পাইবে হিন্দি কথাচিত্রর গীত দিন 11টা বাজে দিন 11টায় দিন 2টা বাজে 45 মিনিটে রিলে করে প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম এইটি শেষ হল কার্যক্রম সম্পর্কীয় সূচনা।

0: কেন 60 লাগবা কেন 100 লাগবা তার মানে সেন্তা করি করি সেটা গন্ঠি পড়বা গন্ঠি পড়ি করি সেটা বন্ধনী হবা বাঁধি সালে তাকে আমি রঙ্গ করমা ধূপ সুতারে তো বন্ধা হবা ধূপ সুতারে যেন বন্ধা হবা সে গন্ঠি পড়ি গলা সে গন্ঠি ভিতরে ধূপ রহিবা তাকে আমি পহলা শাগুয়া করে দেলা কি হলদিয়া করে দেলা যেন রঙ্গটি করে দেমা লাস্ট রঙ্গটা হেসি কলা শুয়াটি কলা বেলা শাগুয়া হবা তা থন্ডটা লাল হবা
1: মানে পরিশ্রম বহুত লাগুছে
0: হ্যাঁ পরিশ্রমটা লাগবা সেটা করি করি তাহাকে আমি লাস্টকে কলা রঙ্গ করমা তাহাকে যেতবেলে খুলি দেমা খুলি দেলে তেরা পুরা ফিগরটা বাহারি পড়বা
1: আজ্ঞা আমার মুখ্যতঃ মার্কেটরে যেতেকি লুগা অ্যাভেলেবল হোচি বাজারে এবে এইটা আগরু বি দেখি আসুছো বর্তমানর বি চাহিদা সিনা বড়িছে কিন্তু যো পরিমাণরে তার মূল্যটা রহিতে লোক দেখিকি ভাবন্তি যে এতে ইয়ার দাম কিন্তু প্রকৃতরে তা দেরে সেতেকি কষ্ট তা মানে করিবা পাই পড়ুছে
0: পড়ুছে
1: তবে যে কি সোয়াটি কিংবা গছটি আমি দেখিবা লাগি পাউছু তো এই যে পুরস্কার আপনাকে মিলিছে ম্যাডাম সে ডিজাইন পাই মিলিছে না কোতি পাই মিলিছে
0: ডিজাইন বুনা
1: দুইটা পাই
0: সে ডিজাইনটা কানা হই শুনো সেটা গুটে কথা হইছে যেতেবেলে ন্যাশনাল ওয়ার্ড পাইলি সেটা মহালক্ষ্মী শাড়ি শাড়ির নাম হচ্ছে
1: মহালক্ষ্মী আচ্ছা
0: সে ডিজাইনটা কান্দা হলা না মুই যেতেবেলে ছোট থিলি মোর আইটা সেটা কানা করুথিলে আমি সে ঝুটি পকাউথিলু মক্সির মাসে মহালক্ষ্মী ঝুটি পকাউথিলু
1: সে যে পাদ চিহ্ন থাই কি যে শাড়ি
0: বলে সেটা সে ঝুটি মতে মোর আই শিখিয়েছিলি
1: আচ্ছা
0: বলে সেন মুই
1: ছোটিয়া ছোটিয়া ঘর হই কি তা দেহরে ছোটিয়া ছোটিয়া পাদ চিহ্ন
0: বলে সেটা সেন করুথিলি ঝুটি পকাউথিলি মা ঘরে করুথিলি সেটা যেতেবেলে শাশু ঘর আসিলি তেহরে শাশু ঘরে বি সেন্দা ঝুটি করুছন
1: আজ্ঞা
0: বলে সে বাপ ঘরটা আর মা ঘরটা দুইটাকে মেসেই দেলি আর দুইটাকে মেসেই করি গোটে শাড়ি তৈয়ার করলো
1: আজ্ঞা
0: বলে সে সারা মহালক্ষ্মী শাড়ি
1: আজ্ঞা সেই যে ছোট ছোট পাদ চিহ্ন আউ
0: ফুল ফুল আমর সে ঝুটি
1: আজ্ঞা
0: শঙ্খ মাছ এটা সে বাপ ঘরটা যাহার দেখুথিলে আর শাশু ঘরটা বি যাহা দেখলি দুইটাকে মিক্স করি করি সেটা মহালক্ষ্মী
1: নয়া ডিজাইনটা আপন বাহার করে দেলে তার পুনি না হইগলা মহালক্ষ্মী
0: মহালক্ষ্মী
1: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনে বুণাকারঙ্কর বহু আউ আপন হেলে প্রকৃতরে গৃহলক্ষ্মী
0: পুরস্কার প্রাপ্ত ঘরর মুই গুটি ঝিও ই বুণা বাবদনে পাই মোর অজারে জেনথিলে সেমানে গোল্ড মেডেল পাইছন সেমানে পথর কাম করুথিলে গছ কাম করুথিলে
1: খুব ধন্যবাদ ম্যাডাম আপনা আসিলে আমার অনুরোধ রক্ষা কলে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার
0: নমস্কার